0: তোরে বান আবে।
1: গুর অমর দাস পরসিয়ে উহিম পাতক বেনাস হে, গুর অমর দাস পরসিয়ে সিদ্ধ সাধক আশাস হে। গুর অমর দাস পরসিয়ে ধ্যান লিয়ে পৌ মুকে, গুর অমর দাস পরসিয়ে পৌ লবে গহ চুকে। এক বিন দো গুণ জো তো রহে জাস মন্ত্র মান মে লহে, জাল পাপ দারথ ইতড়ে গুর অমর দাস ডিঠ মিলহে।
2: ওয়াহে গুরু, ওয়াহে গুরু।